0: WR.
1: Dit is Erik Evengroen van de AWB. Er zijn op dit moment geen bijzonderheden te melden op de weg. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. Ujala is toch mijn favoriete radiostation.
3: ये उजाला रेडियो है सुनने वालों और अगला गीत फिल्म क्रिमिनल से आप सुनेंगे